হজ ব্রত সময় হুসেনকে হত্যা করা যাই জাঁপারি ইমাম হুসেন হজ ব্রত দুই দিন পূর্ব মক্কা পরিত্যাগ করে কুফা নামক সহর আড়ু নিজ পরিবার ও অনুচর সহ প্রস্থান কলে। আসন্ন বিপদ আশঙ্কার ইমাম হুসেন কুফা নযাই ইউফ্রেটস নদী কূলে কর্বলা আর মরুপ্রান্তর অভিমুখে নিজের গতিপথ পরিবর্তন কলে। কিন্তু এজিদের সেনাধ্যক্ষ হুর তাঙ্কু নদী তট আড়ু নযিবা বাধ্য কলা। ইয়া পূর্ব হুর নিজ সৈন্য ও অশ্বমানক তৃষা নিবারণ ছলনা করে ইমাম হুসেন নিকটে গচ্ছিত থাকা সমস্ত জল শেষ করাই দিয়েছিল। যুদ্ধ অবিসম্ভাবী তথাপি শান্তি পাই ইমাম হুসেন সন্ধি প্রস্তাব দেলে। সন্ধির প্রস্তাব এপরি আকর্ষণীয় থিলা যে এজিদর প্রধান সেনাপতি উমর শাহ স্বীকার করিবাকু পড়িথিলা যে হুসেন প্রকৃতরে শান্তিপ্রিয়। কিন্তু এজিদর উদ্দেশ্য থিলা ভিন্ন, আনুগত্য স্বীকার বা মৃত্যু এই দুইরু গোটিয়ে বাছিয়া পাই ইমাম হুসেনকু কোহাগলা। এক ঘৃণ্য ও লাঞ্ছিত জীবন অপেক্ষা মৃত্যু শেষ কর ভাবি হুসেন নিজের ইচ্ছা বিরুদ্ধে যুদ্ধ করিয়াকু বাধ্য হইতে। জল বিনা হুসেনক পক্ষ পরস্পরর জিভকু চাটি চাটি এপরিকি দেহরু নির্গত ঝালকু গামুছারু চিপুড়ি চিপুড়ি।

রাজা মেহেদি আলী খান করেছেন। মদন মোহনক সঙ্গীতবদ্ধ কথাচিত্র মেরা সায়ার এই গীতক কণ্ঠ দিয়ে লতা মঙ্গেশকর। এই গীত শশীশলা পুরোনা হিন্দি কথাচিত্র গীতর এই কার্যক্রম শুনুছি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি করা রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজ মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: সকি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিহি পাই রহি থাই। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মোড়ুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কন্ট্রি চয়েস।
3: পরবর্তী গীতটিকে গাইছেন ভিখারী চরণ বড়।

0: বৈদ্যরাজ
1: আজ্ঞা,
0: ইয়ে কি বাজে পুরোনা টাইল বালা পোশাক, ইয়ে কি মিউজিক, কি গীত, বাঘ ছাল, ত্রিশূল, জটা, জীবন্তা সাপ, পুনি জটারু ঝরুথিবা পানি ধর, আহে ত্রিশূল ধরি কে নাচে? ওহো, বন্ধ করো বন্ধ করো, স্টপ, আই সে স্টপ। দয়া করে প্রথমে সাপকে পেড়ে পুরাতু আর বেশ বদলে আনতু, কারণ আমার পিলা মানে এটি খেলুক আসবে।
1: দেবী কক্ষ ভিতরক যাতে আজ্ঞা, আপনার মতো বেশ বদলাতু, আচ্ছা সে সাপটা ইয়ে মু সাথে বুঝাই দৌছি,
2: চলন্তু।
0: বৈদাজি
1: আজ্ঞা আজ্ঞা,
0: আপনার মতো ঔষধ দিয়ন্তি, ইয়ার অর্থ নয় যে এবলে নিরর্থক কুস্তি আর ডিয়া ডিঙ্গু মু নৃত্য বলে মানিবি।
1: নাই এ কথা নয় যে,
0: আরে জগদীশ জগদীশ, কফি আর বিস্কুট থাউ, কলাকার মানে চলে যাচ্ছে।

0: শ্রোতাবন্ধু আজির অধিবেশনকু আগেই নেবা পূর্বরু আসন্তু জানিবা আজি আম কেন্দ্র দ্বারা প্রচারিত হওয়াকু থিবা কেতেক কার্যক্রম সম্বন্ধীয় সূচনা। আও অল্প সম্পরে শুণিলে শ্রী রামচরিত মানস বাস্তুত্তম ভাগ পরে পরে প্রচার করিবু দেশভক্তি গীতটিয়ে। ছটাজি 30 মিনিটে শুণিবে কেতোটি ওড়িয়া আলবম গীত। আঞ্চলিক সংবাদ এবং পরে পরে আজির প্রসঙ্গ রিলে করিব আকাশবাণী কটক কেন্দ্র 6:45। সন্ধ্যা 7টায় শুনিবে কেতোটি হিন্দি চলচ্চিত্র গীত। ওড়িয়ার সংবাদ পরে পরে জেলা হালচাল রিলে করিব আকাশবাণী কটক কেন্দ্র 7:15। চাষী ভাইঙ্ক পাইঁ কার্যক্রম কৃষি সংসার শুনিপারিবে 7:30। রাতে 8টায় প্রচার করিব কেতোটি ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র গীত। কেতোটি ওড়িয়া আলবম গীত শুনিপারিবে 8:30। রাতে 8:45 শুনিবে সমাচার সন্ধ্যা রিলে করিব আকাশবাণী দিল্লির। রাতে 9টায় প্রচার করব বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণী বিবিধ ভারতী কেন্দ্রর। রাত 10টায় প্রচার করব কেতোটি হিন্দি গান এবং 10:30 আপনার প্রিয় ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম। তাহলে শ্রোতাবন্ধু ইয়ে আজ আম কেন্দ্র দ্বারা প্রচারিত হওয়াকু থিবা কেতেক কার্যক্রম সম্বন্ধীয় সূচনা।
1: बेटा शोरा ये तुम्हारा रूम है जो पहले मेरा स्टडी था और उससे पहले तुम्हारे दादाजी का।
2: वाओ पापा ये घर कितना पुराना है।
3: C-17s took off today for Venezuela with urgent assistance to support post earthquake.
4: जैसे यादी और चेतनाथ सीमेंट का सुपर ग्रेड सीमेंट 64 सालों की बुनियाद के साथ चेतनाथ सीमेंट द परफेक्ट होम चॉइस।
5: हर घर में कई कहानियां होती हैं, कुछ पुरानी यादें कुछ नए लम्हे। हर दीवार हर कोना दास्तां बयां करता है
4: और इन पलों की मजबूत नींव है चेतनाथ सीमेंट का मैक्स ग्रिट सीमेंट 64 सालों की बुनियाद के साथ। चेतनाथ सीमेंट द परफेक्ट कंक्रीट चॉइस फॉर योर होम।
0: श्रोता बंधु वर्तमान प्रचार कुछ গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রী রামচরিত মানসর বাস্তুত্তম ভাগ।
6: এপিসোড 72।

শ্রোতা বন্ধু শুনেছেন কেতুরী মনোজমা হিন্দি চলচ্চিত্র গীত। সময় বর্তমানে ষোলো গোটি সাতটি 15 মিনিট হওয়ার যাচ্ছি। পরবর্তী কার্যক্রম ওড়িয়ার সমাজ পরিপরি জেলা হালচাল রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্র।

শ্রোতন্ধু শুনলে প্যাডম্যান, পদ্মাবত এবং পরশুন্দর কেতুটি হিন্দি চলচ্চিত্র গীত, বর্তমান শুনন্তু কেতুটি উড়িয়া চলচ্চিত্র গীত।

শ্রোতা বন্ধু শুনে বিভিন্ন কণ্ঠশিল্পীঙ্କ কণ্ঠରୁ এতটি হিন্দি গজল বর্তমানে প্রচার করছু ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম। আজির চলচ্চিত্র স্বপ্ন বণিক